0: নমস্কার শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র FM-এর 101.7 মেগাহার্জে। সকলকে আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি রুদ্রাণী ঘোষ, আর আমার সঙ্গে রয়েছেন
1: আমি মুনমুন দত্ত।
0: নমস্কার শ্রোতা বন্ধু, আজ শিক্ষক দিবস। শিক্ষক দিবস আমাদের কাছে একটি বিশেষ দিন। প্রতি বছর 5ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। এই দিনটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। শিক্ষকরা আমাদের শুধু বইয়ের জ্ঞানই দেন না, তারা আমাদের ভালো মানুষ হওয়ার শিক্ষাও দেন। তারা আমাদের সঠিক পথ দেখান এবং জীবনে এগিয়ে যেতে অনেকটাই কিন্তু উৎসাহ দেন। এক কথায় বলতে গেলে শিক্ষকের ভূমিকা মাতা পিতার পরেই, তাই না?
1: শিক্ষকদের বন্ধুসুলভ আচরণ করা উচিত। আজকালকার দিনে দেখবে, দেখা যায় না যে আগে যা এরকম ইয়ে ছিল, মানে রেসপেক্ট করত, এখন একটু কমে গেছে।
0: হ্যাঁ, এটা ঠিক বলেছো,
1: কিন্তু এটার জন্য খানিকটা কিন্তু সোশ্যাল মিডিয়া এই মোবাইল দায়ী বলতে পারো।
0: একদম একদম, কারণ এই যে একটা সম্মান, শিক্ষকদের প্রতি সম্মান, ভয়, কখনো দেখবে একটা জিনিস মনমন খেয়াল করবে, ভয় কিন্তু সব সময় যে খারাপ তা নয়। কিন্তু শিক্ষক শুনলে আগে আমাদের মধ্যে একটা ভয় ছিল, কিন্তু ভয়টা কিন্তু কোনো খারাপ কিছু আনতো না, সেটা তার সাথে পরম শ্রদ্ধা থাকতো। শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমাদের মনে কিন্তু পরম শ্রদ্ধা থাকতো, আর সেই শ্রদ্ধা মিশ্রিত যে ভয়টা না, সেটা কিন্তু আমাদের জীবনে এগিয়ে চলার পথে কিন্তু সবসময় সাহায্য করেছে।
1: কিন্তু এর জন্য কিন্তু একদিক দিয়ে খানিকটা অভিভাবকরাই দায়ী। আজকাল তুমি স্কুলে বাচ্চাদের দেখবে শাসন করলে, বা টিচার যদি কিছু ইয়ে একটু কান ধরেছে, তো তাতেই যেন মা বাবারা একদম ইয়ে হয়ে উঠেছে, আমার বাচ্চাকে কেন এটা
0: ঠিক বললে
1: শাসন। কিন্তু আমাদের সময় কত আমরা মার খেয়েছি,
0: উল্টে আমাদের মা বাবারা তো গিয়ে বলে আসতেন যে বেশি করে শাসন করবেন।
1: একদম, তাহলে এখনকার মা বাবারই বলছে যে আমাদের বাচ্চাকে কেন মারা হচ্ছে।
0: হ্যাঁ,
1: আমাদের
0: আবার সবাইকে বলা যায় না, কিছু কিছু অভিভাবকরা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো,
1: সেটা ঠিক,
0: কিন্তু হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। এটা কিন্তু একটা আজকাল খুব বেশি দেখা যায় যে বাচ্চাদের গায়ে, হ্যাঁ আমি এটা বলছি না যে আমি মারাটাকে আমি এক অবশ্যই আমি সমর্থন করছি না,
1: কিন্তু মানে টিচার শাসন করবে,
0: একদম একদম তাই, সেটা শারীরিক মানে মারার থেকেও আমার মনে হয় কোনো রকম শাস্তি। যেমন আমাদের সময় ছিল কান ধরে দাঁড় করিয়ে রাখা, ওই কান ধরে দাঁড়াবো সেই ভয়ে কিন্তু আমরা পড়াটা করে যেতাম, লজ্জা, একদম তাই, লজ্জা। আমাদের মধ্যে কিন্তু একটা লজ্জা, ভয়, এই সমস্ত জিনিসগুলো তখন কাজ করতো। এখনকার দিনের বাচ্চাদের মধ্যে অবশ্যই রয়েছে, কিন্তু একটু খারাপ লাগে দেখলে যে শিক্ষক ছাত্রের যে একটা সুন্দর সম্পর্ক, একটা শ্রদ্ধার সম্পর্ক, সেটা যেন দিন দিন
1: কমে আসছে,
0: কমে আসছে একদম। আর এই সমস্ত শিক্ষক দিবস,
1: ছাত্র শিক্ষকের সম্পর্কটাই হওয়া উচিত অভিভাবক ও বন্ধুসুলভ,
0: একদম একদম। কারণ বাড়ি থেকে বেরিয়ে বাচ্চারা কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু
1: শিক্ষকের কাছে, হ্যাঁ,
0: স্কুলেই কাটায়। একজন শিক্ষক কিন্তু একটা মানে কি বলবো, একজন ছাত্রের জীবনে যে কি পরিমাণ প্রভাব রাখতে পারেন, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়, যথেষ্ট প্রভাব থাকে একজন শিক্ষকের। তো সেটা শিক্ষক দিবস পালন তো অবশ্যই করা উচিত, আজকে একটা বিশেষ দিনে আমরা অবশ্যই, কিন্তু পাশাপাশি প্রতিটা ছাত্র ছাত্রীর এটাও মাথায় রাখতে হবে যে সারা বছর যেন
1: শিক্ষককে সম্মান করে।
0: একদম তাই, একদম তাই, আমরা শিক্ষককে সেই সম্মানটা দিতে পারি,
1: একদম,
0: কারণ ওনাদেরও তো অনেকটা আশা আকাঙ্ক্ষা থাকে না একটা ছাত্র ছাত্রীকে ঘিরে।
1: আপনি আগে দেখবে আগেকার দিনে আমাদের সময় আমরা এখনো রাস্তার দিয়ে যদি কোনো শিক্ষক শিক্ষিকাকে যেতে দেখি আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করা,
2: একদম তাই,
1: কেমন আছেন। কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে কিন্তু ওটা তুমি দেখতে পাবে না,
0: না
1: হয়তো কিছু কিছু আছে কিন্তু বেশিরভাগই আমি দেখেছি তারা যেন দূরে দূরে।
0: আর এক্ষেত্রে আমি তুমি যে প্রথমে কথাটা বললে যে অভিভাবকের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ আমাদেরও উচিত আমাদের সন্তানদের বোঝানো যে গুরুজনদের যখনই দেখবে তিনি শিক্ষক হন,
1: শিক্ষিকা হন,
0: শিক্ষিকা হন কি অন্য কোন অন্য কেউ হন, তো আমরা যাতে তাদের
1: সম্মান করি, পায়ে হাত দিয়ে
0: সম্মান করতে পারি তাদের, অবশ্যই। এটা বাড়ি থেকেই বলে না যে বাচ্চাদের বাড়ির শিক্ষাটা সব থেকে বড় শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষক তো মা বাবা, একবারে সব থেকে বড় শিক্ষক। তো পুঁথিগত বিদ্যা স্কুলে গিয়ে শিখবে বাচ্চা, কিন্তু নীতিগত যে শিক্ষা সেটা কিন্তু আমাদের বাড়ির থেকেই শুরু হয়,
1: শিখতে হবে।
0: আর সেটার সব থেকে বড় তো শিক্ষক শিক্ষিকা হচ্ছেন আমাদের মা বাবা,
1: মা বাবা
0: একদম। আর যার জন্মদিন আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি ছিলেন ভারতের একজন বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ ও রাষ্ট্রনায়ক। তিনি 5 সেপ্টেম্বর 1888 তামিলনাড়ুর তিরুট্টানিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অধ্যাপনা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং পরে দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর জন্মদিন 5ই সেপ্টেম্বর তার জন্যই ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন জ্ঞান, শিক্ষা ও আদর্শের প্রতীক। 17 এপ্রিল 1975 তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অবদান ভারতবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে, করবে এবং ভবিষ্যতেও তার অবদান আমরা সব সময় মনে রাখব।
3: सबके लिए सामाजिक सुरक्षा अटल पेंशन योजना मोदी जी का संकल्प।
4: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
3: अब तक इस योजना से 8,85,00,000 से अधिक लाभार्थी जुड़ चुके हैं। अगर आप भी 18 से 40 साल की उम्र के हैं तो मासिक अटल पेंशन सहित 3 गारंटीड फायदों के लिए अपनी बैंक शाखा से संपर्क करें।
5: क्या आप तनाव, चिंता, उदासी, मानसिक परेशानी या आत्महत्या के विचारों से जूझ रहे हैं? याद रखिए, आप अकेले नहीं हैं। मानसिक स्वास्थ्य महत्वपूर्ण है। मदद के लिए संपर्क करें रिनपास कांके रांची।
6: पिछले 100 वर्षों से मानसिक स्वास्थ्य चिकित्सा के क्षेत्र में एक अग्रणी संस्थान, जहां अनुभवी विशेषज्ञों द्वारा मानसिक स्वास्थ्य संबंधी परामर्श और नशा मुक्ति का निःशुल्क उपचार उपलब्ध है। डायल करें 24/7 हेल्पलाइन नंबर 9471366697, टोल फ्री नंबर 1-800-345-4060 पर।
5: समय पर मदद लें, स्वस्थ मन बेहतर जीवन पाएं। ऋण पास एवं झारखंड सरकार द्वारा जनहित में प्रसारित।

0: শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা আধুনিক গান শিল্পী রূপঙ্কর বাগচির কণ্ঠে। শ্রোতা বন্ধু, মহিলাদের শারীরিক গঠন, হরমোনের ভারসাম্য এবং মানসিক সুস্থতার জন্য যোগাসন কিন্তু অত্যন্ত কার্যকরী। এক কথায় বলতে গেলে নিয়মিত যোগাভ্যাস পিরিয়ডের সমস্যা, হরমোনের গোলমাল, পিঠ কোমরের ব্যথা এবং মানসিক চাপ দূর করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। তাই আজকে আমি আপনাদের এরকম কয়েকটা যোগাসনের সম্পর্কে জানাবো যেটা মহিলাদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য কিন্তু খুবই উপকারী। এবং যেটা বললাম, কোমরের ব্যথা, এটা তো বলে লাভ নেই, প্রত্যেক বয়সের মহিলারই এই একটা সমস্যা থাকে, কোমরে ব্যথার সমস্যা। আর যত বয়স বাড়ে আরও কিন্তু এই সমস্যাটা বৃদ্ধি পায়। তো প্রথমে আসা যাক বালাসনের কথায়। এটি মানসিক চাপ ও ক্লান্তি দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। তাছাড়া পিঠ, ঘাড় এবং কোমরের পেশির টান কিন্তু অনেকটাই কমায় এই আসন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন। হাঁটু মুড়ে গোড়ালির ওপরে বসুন, যেরকমভাবে আপনারা বজ্রাসনে বসেন। এবার শ্বাস ছাড়তে ছাড়তে শরীরের ওপরের অংশ সামনের দিকে ঝুঁকিয়ে দিন, যেন বুক উরুর ওপর এবং কপাল মাটিতে ঠেকে। হাত দুটি সামনের দিকে প্রসারিত করে রাখুন। এভাবে 30 সেকেন্ডের মতো থাকুন। আর যদি সময় আস্তে আস্তে একটু বাড়াতে পারেন, ধীরে ধীরে 1 মিনিট অবধি করতে পারেন, তাহলে উপকারিতা আর একটু বেশি পাবেন। আরেকটি আসনে হলো মার্জারাসন। এই মার্জারাসনের যে উপকারিতা সেটা কিন্তু যথেষ্ট। এই আসনটা করলে মেরুদণ্ড নমনীয় হয় এবং পিঠের ব্যথা কিন্তু অনেকটাই কমে। এটি তলপেটের অঙ্গ প্রত্যঙ্গকে উদ্দীপিত করে এবং পিরিয়ডের ক্র্যাম্প বা ব্যথা উপশমে যথেষ্ট সাহায্য করে। এই মার্জারাসন করার পদ্ধতিটা হচ্ছে, এক্ষেত্রে হাত ও হাঁটুর ওপর ভর দিয়ে পশুর মতো পজিশন তৈরি করুন। তারপর শ্বাস নেওয়ার সময় পিঠ নিচের দিকে নামিয়ে মাথা ওপরের দিকে তুলুন। আবার শ্বাস ছাড়ার সময় পিঠ ধনুকের মতো ওপরের দিকে বেঁকিয়ে চিবুক বুকের কাছে আনুন। এটি 5 থেকে 10 বার করুন। আরেকটি উপকারী আসন হচ্ছে ভদ্রাসন বা বদ্ধকোণাসন। এর উপকারিতা হচ্ছে, এটি মহিলাদের জরায়ু এবং শ্রোণি অঞ্চলের পেশি শক্তিশালী করে। এছাড়া গর্ভাবস্থায় প্রসবের প্রস্তুতি হিসেবে কিন্তু এই আসন অত্যন্ত উপকারী। এক্ষেত্রে সোজা হয়ে বসে দুই পায়ের পাতা একে একে অপরের সাথে জোড়া লাগান। গোড়ালির দুটি শরীরের যতখানি সম্ভব কাছে আনুন। এবার দুই হাত দিয়ে পায়ের পাতা ধরে প্রজাপতির ডানার মতো দুই হাঁটু ওপর নিচ করতে থাকুন। আর এই আসনটা কিন্তু তলপেটের যন্ত্রণা যেটা হয় সেটা কিন্তু অনেকটাই কমাতে সাহায্য করে। এছাড়া পেশির টান হয় আমাদের অনেক সময় মহিলাদের, তো সেটাও কিন্তু কমাতে যথেষ্ট কার্যকরী। আরও একটি উপকারী আসন হলো সেতু বন্ধাসন। এই সেতু বন্ধাসন কিন্তু থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে যথেষ্ট সাহায্য করে। এছাড়া জরায়ুর স্বাস্থ্য ভালো রাখে এবং কোমর ও তার নিচের অংশের পেশি মজবুত করে। এক্ষেত্রে চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করুন, যাতে পায়ের পাতা মাটির ওপরে থাকে। এবার শ্বাস নিতে নিতে কোমর ও পিঠের অংশ মাটি থেকে ওপরে তুলুন। হাত দুটি মাটির ওপর সোজা করে রাখুন। 30 সেকেন্ড এই অবস্থানে থেকে স্বাভাবিক অবস্থায় ফিরুন। এবার প্রথম প্রথম আপনারা 30 সেকেন্ড করতে পারেন, ধীরে ধীরে আস্তে আস্তে সময়টাকে কিন্তু বাড়াতে পারেন, ধীরে ধীরে সেটা 1 মিনিটও করতে পারেন। তারপরে যে আসনটা, সেটা হলো বৃক্ষাসন। মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে। এই আসনটি হাড় মজবুত করতে এবং শরীরের ভারসাম্য ও মনোযোগ বাড়াতে দারুণ কার্যকরী। এক্ষেত্রে সোজা হয়ে দাঁড়ান, ডান পা হাঁটু থেকে ভাঁজ করে বাঁ পায়ের উরুর ভেতরের অংশে রাখুন। এবার দুই হাত জোর করে মাথার ওপর নমস্কারের ভঙ্গিতে তুলুন, সোজা তাকিয়ে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন। 30 সেকেন্ড পর পা পরিবর্তন করুন। হ্যাঁ, তবে এক্ষেত্রে কিছু সতর্কতা কিন্তু অবশ্যই মানতে হবে, সেটা হলো গর্ভাবস্থায় বা পিরিয়ড চলাকালীন কিন্তু এই সমস্ত আসন করবেন না, আর যদি করতেও হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
1: आत्महत्या के विचारों से जूझ रहे हैं? याद रखिए, आप अकेले नहीं हैं। मानसिक स्वास्थ्य महत्वपूर्ण है। मदद के लिए संपर्क करें रिनपास कांके रांची।
2: पिछले 100 वर्षों से मानसिक स्वास्थ्य चिकित्सा के क्षेत्र में एक अग्रणी संस्थान, जहां अनुभवी विशेषज्ञों द्वारा मानसिक स्वास्थ्य संबंधी परामर्श और नशा मुक्ति का निःशुल्क उपचार उपलब्ध है। डायल करें 24/7 हेल्पलाइन नंबर 9471366697, टोल फ्री नंबर 1444 या 1800345 4060 पर।
1: समय पर मदद लें, स्वस्थ मन बेहतर जीवन पाएं। ऋण पास एवं झारखंड सरकार द्वारा जनहित में प्रसारित।
0: श्रोता बंधु, आधुनिक बांगला कवितार दिग्बलये एक जन उज्जवल ज्योतिष्क सुनील गंगोपाध्याय, तिनी एकाधारे कवि तथा औपन्यासिक, ছোট গল্পকার, সম্পাদক এবং সাংবাদিক ছিলেন। জীবনানন্দ পরবর্তী পর্যায়ের আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি ছিলেন তিনি। কবিতার পাশাপাশি সমান দক্ষতায় উপন্যাস ও লিখেছেন। তার লেখা প্রথম আলো, পূর্ব পশ্চিম, সেই সময় ইত্যাদি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। কবিতা জগতে তার স্মৃতির শহর, হঠাৎ নীরার জন্য ইত্যাদি কাব্যগ্রন্থ অত্যন্ত বিখ্যাত। নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনামে সুনীল গঙ্গোপাধ্যায় নানা সময় নানা লেখা লিখেছেন। ছোটদের কিশোর সাহিত্যের জন্য কাকাবাবু নামে একটি নতুন চরিত্র তৈরি করেছেন তিনি, এবং কাকাবাবুকে নিয়ে বহু রহস্য, রোমাঞ্চ, গল্প কাহিনী রচনা করেছেন। তার অরণ্যের দিনরাত্রি উপন্যাস অবলম্বনে বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় একটি ছবিও নির্মাণ করেছেন। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা মনে পড়লে আমরা অনুভব করি তিনি আমাদের মধ্যে, বিশেষ করে সাহিত্য পিপাসু মানুষের মনে চির বিরাজমান। বাংলা সাহিত্যের ভারে তিনি যে অমূল্য সম্পদ রেখে গেছেন তা আমাদের, আমরা কেমন করে বিস্মৃত হতে পারি। সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের অঙ্গনে অনবদ্য যেসব সৃষ্টি রেখে গেছেন তা ভারত ও বাংলাদেশের সাহিত্য পিপাসু মানুষ কোনো দিন ভুলতে পারবে না। দীর্ঘ 78 বছরের জীবনে সুনীল গঙ্গোপাধ্যায় 200টিরই অধিক গ্রন্থ রচনা করেছেন। তার প্রতিটি সৃষ্টি অনবদ্য এবং কোনটার সাথে কোনোটার মিল একদম পাওয়া যায় না। শ্রদ্ধেয় সাহিত্যিক তার অনবদ্য সৃষ্টির মাধ্যমে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছতে পেরেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় প্রখ্যাত ঔপন্যাসিক হলেও তার প্রিয় বিষয় ছিল কবিতা। বিভিন্ন ধরনের কাব্য সৃষ্টির মাধ্যমে তিনি মানুষের অনেক কাছে পৌঁছতে সফল হয়েছেন। বাংলা কবিতার উন্নতির জন্য কৃত্তিবাস পত্রিকা তিনি প্রকাশ করেন 1953 সালে। উপন্যাস রচনার ক্ষেত্রে শ্রদ্ধেয় সুনীল গঙ্গোপাধ্যায় অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রাথমিক প্রণয় ছিল কবিতার সঙ্গে। 1972 ও 1989 সালে তিনি আনন্দ পুরস্কার এবং 1985 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। 1982 সালে তিনি বঙ্কিম পুরস্কার লাভ করেন। 2012 সালের 23 অক্টোবর হৃদজনিত অসুস্থতার কারণে 78 বছর বয়সে সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়। শ্রোতা বন্ধু, আজকের মতো সাতরঙ্গ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি মুনমুন দত্ত ও সঙ্গে ছিলেন
3: আমি রুদ্রাণী ঘোষ।
0: নমস্কার।
3: নমস্কার।